আগে চাকরি যে জালে কসমে পায়ে হর মুত্তে স্নোগলি ও বজো পে দুনা খায়ে কসমে করে বরাবরি খির বে ফির গ্যার অন্দর পায়ে বজো গওয়া অগলা মোহে মো না খায়ে জিস দা দিতা খাওনা তিস কহিয়ে সাবাস নানক হুকুম না চলে।